0: 100.5 คืบหน้าข่าว News Update ช่วงเจาะลึกประเด็นร้อน
1: สวัสดีครับท่านผู้ฟังครับคราวนี้พบกับคุณอัญชลีพรผมไพศาลในเจาะลึกประเด็นร้อนเช่นเคย
2: ข่าวประชาริตเชบังลาเดชเบตาร์ทีเก
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। ডিজেলের দাম অপরিবর্তিত রেখে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। গতরাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম 115 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার 130 টাকা থেকে বাড়িয়ে 135 টাকা, পেট্রোলের দাম প্রতি লিটার 135 টাকা থেকে বাড়িয়ে 140 টাকা আর অক্টেনের দাম 140 টাকা থেকে বাড়িয়ে 145 টাকা করা হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হয়েছে। রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেইলি রোডের মনোয়ারা হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালকে 3 লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এদিকে একই দিনে বেইলি রোডের মনোয়ারা হাসপাতালেও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মান পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানিয়েছেন, ডিএসসিসি তিন দিনে 36,000 টনেরও বেশি কোরবানির পশু ও বিভিন্ন পশুর হাটের বর্জ্য অপসারণ করেছে। গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ডিএসসিসির প্রশাসক জানান, তারা এই সময়ে 33,942 টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। তবে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ডিএসসিসি ঈদুল আজহার বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে তিনি জানান। সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় আজ থেকে 31 আগস্ট পর্যন্ত টানা 3 মাসের জন্য সেখানে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ সময় জেলে, বাওয়ালি, মৌয়াল এবং পর্যটক কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না। বন বিভাগ জানায়, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময় নদী খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। তাই প্রাকৃতিক পরিবেশ নির্বিঘ্ন রাখতে প্রতি বছরের মতো এবারও 3 মাসের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে 20 লাখ ইউরো অনুদান দেবে ফিনল্যান্ড সরকার। ইউএনএইচসিআর জানিয়েছে, নতুন এই অর্থায়নের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিসহ এমন কিছু গুরুত্বপূর্ণ খাতে সহায়তা দেওয়া সম্ভব হবে যেখানে এতদিন অর্থের ঘাটতি ছিল। এই অনুদান এমন সময়ে এল যখন জাতিসংঘ ও এর মানবিক অংশীদাররা রোহিঙ্গা সংকট মোকাবিলায় নতুন করে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে একটি গ্রামে মারাত্মক বিস্ফোরণে অন্তত 55 ব্যক্তি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। সূত্র জানায়, এ ঘটনায় শান রাজ্যের নামখাম এলাকার একটি গ্রামে 25 জন নারী এবং 30 জন পুরুষ নিহত হয়। গতকাল বিস্ফোরণের কিছুক্ষণ পরই গ্রামটি গাঢ় ধোঁয়ায় ছেয়ে যায়। খনিজ সম্পদ সংগ্রহের লক্ষ্যে ব্যবহৃত বিস্ফোরকের বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বার্তা আদান প্রদান চললেও একটি চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সতর্ক করেছেন, চলমান আলোচনা ভেস্তে গেলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইরানি পার্লামেন্টের স্পিকার এবং শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানি জনগণের অধিকারের সুরক্ষা নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতের অবসান ঘটাতে ইরান কোন চুক্তি মেনে নেবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কৌশলগত বিউফোর্ড দুর্গ দখলের পর তিনি লেবাননের সামরিক তৎপরতা সম্প্রসারণের জন্য তার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। দাতব্য চিকিৎসা সংস্থা মেডেসিনস ফ্রন্টিয়ের MSF সতর্ক করে বলেছে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলার প্রাদুর্ভাব অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। MSF এর উপপরিচালক অ্যালান গঞ্জালেস জানান, এর আগে কখনো স্বল্প সময়ে এত বেশি সংখ্যক রোগী শনাক্ত হয়নি। DR কঙ্গোতে এখন 1000-এর বেশি ইবোলা রোগী রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এবং সেখানে ইবোলায় মারা গেছে অন্তত 246 জন। ত্রিমুখী ক্ষমতা সম্পন্ন নতুন ধরনের একটি ক্যান্সার বিরোধী ইঞ্জেকশন রোগীদের শরীরে টিউমার সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম হয়েছে বলে আন্তর্জাতিক এক ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, 11টি দেশে পরিচালিত এই আন্তর্জাতিক ট্রায়ালে এমন রোগীদের এই ইঞ্জেকশন দেওয়া হয়েছিল যাদের ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে বা পুনরায় ফিরে এসেছে এবং প্রচলিত অন্যান্য চিকিৎসায় কোনো সুফল পাওয়া যায়নি। চিকিৎসকরা এই ঘটনাকে অভূতপূর্ব বলে অভিহিত করেছেন। এটি ক্যান্সারের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। অ্যামিভেন্টাম্যাব নামের এই ইঞ্জেকশন 1/3 বেশি রোগীর টিউমার ছোট করে ফেলতে সক্ষম হয়েছে। অনেক ক্ষেত্রেই কয়েক সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। এর মধ্যে 15 রোগীর ক্ষেত্রে চিকিৎসকরা দেখতে পান তাদের টিউমার সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে। লন্ডনের ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চের অধ্যাপক কেভিন হ্যারিংটন বলেন, যেসব ক্যান্সার রোগীর চিকিৎসায় কেমোথেরাপি ও ইমিউনোথেরাপি অকার্যকর হয়ে পড়ে সেক্ষেত্রে নতুন এই চিকিৎসা নজিরবিহীন সাড়া দেয়। খেলার খবর, ফুটবল। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতরাতে স্বাগতিক ভারতের কাছে 3-0 গোলে পরাজিত হয়েও সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ রানার্স আপ হয়েছে বাংলাদেশ। আগামী বুধবার বাংলাদেশ সময় বিকেল 4টায় একই ভেন্যুতে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ নেপালের এবং রাত 8টায় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটানের মোকাবেলা করবে। ক্রিকেট। গতকাল এডিনবরায় ত্রিদেশীয় নারী টি-20 ক্রিকেট সিরিজের নিজস্ব দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ 8 নেদারল্যান্ডের কাছে পরাজিত হয়েছে। প্রথমে ব্যাট করে নেদারল্যান্ড তাদের নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 162 রান করে। জবাবে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 154 রান করতে সক্ষম হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:11 এবং সূর্য অস্ত যাবে 6:42। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সরকারের মূল লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় বললেন প্রধানমন্ত্রী। টানা 7 ঈদুল আজহার সরকারি ছুটি শেষে অফিস খুলছে আজ। রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বললেন আইনমন্ত্রী। মিয়ানমারের শান প্রদেশের একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে 55 নিহত। এবং গোয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে স্বাগতিক ভারত বাংলাদেশকে 3-0 গোলে পরাজিত করেছে। খবর শেষ হলো।
7: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
8: সবার সাথে 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা
5: জানতো
4: মগর কি হুনতাছেন পুরাই 100 100 টানে, বুঝছেন না কি চলে?
5: ওহো, লিয়ালি ছেড়ে
4: দিল দিয়া ফিল করেন
5: ঢাকা FM 90.4।